কর্দম লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরতার জিথ বীরতা পড়িয়াবাং নীলি মদন সিংরংফর আসাম আলং লংকেথে নন আন্দা কায়া টেংলাং লংকেথে ডিস্ট্রিক্ট আলং আলং পেন আলং লং সামলো বন্দা ডিস্ট্রিক্ট কৃহিনী আলং রং ফারুনের কেবরা ফো কেবরা ট্রক লং আবের সিদলাং লংকেথে আজক আপার আসাম শিবসাগর সরাইদেউ লাপেন যোরহাট ডিস্ট্রিক্ট আলং খিদাত কানহক আফাই অং নাইল ননে বই লংকেথে আহুত লাখ ট্রক সিরাসুরি ফোকেব্রাইসি আনসোসে আরাত কিসুং ফোনাংলো লাংকেটে পেন পাটুমি পুথত বাংক্রিপ্লিয়ামু লুক আপ্রাণ দাম নাংলো বংসং বং শিবসাগর আলং বাং ট্রক সরাইদেউ আলং ট্রক সি লাপেনথে যোরহাট আলং ইনুদ আপ্রাণ দামলো বংসো পেন হওয়ার আলো লাংকেটে পেন আপ্রাণ কে দামা ফাই ট্রক কেব্রাইসি আন প্লেংলো আসাম এস ডি আর এফ পেন কে থানকে পাচিনি আটেংকে সুরি ফোক কেব্রা থ্রকরা ফারু থ্রকরা থ্রক হেক্টর আনসোসে কেটিকি কং হয় লংলে লাং ইংলুমলো লাং কেথে পেন কিসুংকে ফোনাং আরাফান কে পাংনি পন কে চেপা চং আহেম লং লা কি সিরা সুরি ক্রিপ হো আনসোসে আমলো চেপা চং পনল আপার আসাম আংবং কিলি লাংরয় দিখো দিশাং লাপেন্টে ধনসেরি পেনডাংলক আর দি গে দো আলাংরয় আমখা ফেরে মেমে আং আং আঠাক লাং লিবমল বংস জগ লংকেথে ফেরে মেমিল নিপকো দয়াং হাইড্রো পাওয়ার প্রজেক্ট আলাং কেবাদ আজক বংস প্রজেক্ট ফ্লি গেট ইংপু নাংকল নন বংস গেট পেন সেকেন্ড তিন আলং লাখ হিনিরা সুরি ক্রিসি লিটার আলাং লোলো লংকেল আজক গোলাঘাট লাপেন বুকাঘাট সাব ডিভিশন পেনাং আলাং রয় আলাং থেলো ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আবেরা হওয়ার আলং লংকেথে জিয়াং রিং দোসি বংস হওয়ার আলংকে দোয়ার আদা ফানচে রকটক পেন কেপা দো ফান থানপাচি নিপনল লংকেথে আওয়ার আলং কিসুংকে ফোয়ার আদা ফান কেনাংজি আহর মুহর তার পেন রাপ পন লো লাপেনতে বি ফাক চাইনং চেলং আফানটা কেচু আহর মু রনপনল চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরাইদেউ ডিস্ট্রিক্ট ফান ফারুইসি আদিম আলং কেরাবাহর মুহর্তার বিপনল বন্টা নাজিরা কনস্টিটুয়েন্সি ফানথং কেবলপেন্টে শিবসাগর ফানিং কয়া মুলুগাটুম পেন নন আন্তা এডমিনিস্ট্রেশন চেতং লংলিলাং পু থান পাচি নিল দিসপুর লোকসেবা ভবন আলং পাটুমি সি প্রেস মিট আলংসে আকেহাই চিফ মিনিষ্টার বংশলাম নিংজিল আকেহাই চিফ মিনিষ্টার কিনিংজে কে লাংকে থেপেন সরাইদেউ ডিস্ট্রিক্ট কেথম রেভিনিউ সার্কোলাং কাঙারলো কেডো ফারুইসিরা ফোকেব্রাহিনি আরং লাং লাক ইসিরা সুরি থংকেবরা গেথমরা ফারু ইসিরা ফো কেবরা সির কেবা মুলু আখি আদাত নহকল বংস ডিস্ট্রিক্ট অলং লাং গেথে পেন বাং কেবা মুলু কা প্রাণ দামলো পু আকে হাই চিফ মিনিষ্টার নিংজেল লাসন থাক থাকসি শিবসাগর ডিস্ট্রিক্ট ফো রিভিনিউ সার্কল অং কাঙারলো কেদো ফারু গেথমরা থংকেবরা গেথম আরং লাং লাক ফোরা সুরি থংকেব আনসো সেয়ারাত লাং গেথে পেন কিসুং ফোনাংল বংস ডিস্ট্রিক্ট অলং লাং গেথে পেন বাং কয়রাইসিয়া মুলুক আপ্রাণ দাম তাংলো লংকে সানা হওয়ার আলং থাঙাকে সুখে পাংদাং লংলে আফা ন্যাশনাল হেলথ মিশন আহিন পেন মোবাইল মেডিকেল সার্ভিস কি পিপন পেন আপারটা ডিব্রুগড় লাপেন্টে যোরহাট মেডিকেল কলেজ ডক্টর টিমা ফান তৈপন লোপুটা আকে হাই চিফ মিনিষ্টার নিংজেল সেন্ট্রেল গভর্নমেন্ট আসাম লংকে থেপেন কিসুংকে পোনাং আর ফান আদুংকে দুদুনা ফানসি চিসিক ডিংলপু সেন্ট্রেল পোর্ট লাপেন শিপিং মিনিষ্টার সর্বানন্দ সোনোয়াল নিংজেল আসাম আলং লংকেথে আপুথাক দিল্লি কিমি আলং পাটুমি সি প্রেস মিট আলং বংশো আলাম পাকলাংসি কিনিংজে কে সেন্ট্রেল কেবিনেট আমায় আলং আসাম লংকেথে আলাম আপুথাক চিংকি চিংবাই পন্টাংলো আকাহাই সোনোয়াল কিনিংজে কে লং

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিয়াং ডেঙেবাং মিডিয়াম বেবলং মিটার ফারুপ লিরা ক্রেসিরা টকবরফো কিলো হারসলং ফারু ট্রক সিরা ইংকর সিরকেপ লাপেন এফ এম এলং কে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগা হার্স বিনিকে যাব খং নিফা ইংকরা ফো ভোমতিয়ার নিম

0: Nili 1989 an ingkan pen nili difu kidohut si nili holoda nili ni tum hem si kidohut pen si nili Charlie dun la pen Charlie dun pen nili jeda me isi akimi pranimung phantame kimi chi theklong pen si nili laso karate mate martial art pulaso Charlie dun la nili tum ke Charlie ahut bangge nili tum instructor bangge Sri পূর্ণতিম আলাংলি সে নীলিতুম ফান নাংকিথান হোলা সুহুদ নীলিতুম বাংকে বিহেক লাংটে মাজ স্তামে কে চার্লি প্যান এ বডি ফিজিক্যাল পুস্তামে আজাতামে কিছু হাই প্যান আমি কম ও সদায় তা ফিটনেস একটা দো আমপেন স্মার্ট আহরমু দো ডিসিপ্লিন হাই লাহাই তা নীলিতুম চার্লি পন লং
1: হানসে সাংহ নালহীন প্যান থানিক থা নাংলি ডিপু সি চার্লি দুনিক ল লাপেন নাংলি লাহা ব্ল্যাক বেল চিপালং পিন আন নাংলি আংদেং আংদেং দু তাহাই ইলি তুম স্কুল কা চার্লি লে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি পুলা পুসন আংদেং আংদেং আ ক্লাস পুসন আক থাকছি লাতা লাতা আ ক্লাস দুই ইজি তাংতে নাংলি ব্ল্যাক বেল লং পিন আন নিংকান কো আন বাক নাংলি চার্লি দু নাংল
0: এনে লা ক্যারাটি কি চার্লি বাংকে আলাম এপেন বাংকে নিংকান ইসি পেন্টামে নাংলি ব্ল্যাক বেল বাংকে এনুন
1: নিংকান ইসি
0: পেন্টামে এনুন স্তামে নাংলি প্র্যাকটিস উপর আমি নাংলি কোয়ান ফেক লিঙ্কানি সিপেন থেমা এক্সাম বাংকে আচিকলো জনবাং হিসাবসন সিডো আপ্রাংসি লাবাঙ্গে নাংলি লাবাঙ্গে আবেয়ারসি আবেল তেমা হোয়াইট বেল লাবাঙ্গে চার্লি চেং কেন সিলং পাসো আদুন্থু বাংকে ইয়েলো বেল এক্সাম ইলি তুমি প ইয়েলো বেল পেন্ডেটে ওরেঞ্জ ওরেঞ্জ পেন্ডেটে গ্রীন গ্রীন পেন্ডেটে পার্পল পার্পল দেটে ব্রাউন ব্রাউন আহুত বাংকে আদান্ডো ওয়ান ডান টু ডান থ্রি ডান ফোর ডান পুডো লাপান্ডো লান পেন্সিং কে ব্ল্যাক বেল ব্ল্যাক বেল লং বাংটা নাংলি আট ডান হিসাব দো ওয়ান ডান টু ডান থ্রি ডান পুলাসন হিসাব দো
1: পুলাসন কালাখাদো
0: লাসি ব্ল্যাক বেল কে এন বাংকে নাংলি নিংকা নিশি আং বং পেন্টা এন উন সিতামে নাংলি নাংনি কি থেক পাকা পেন্সি এন সি কিমি মা মাতে নাংলি বেল এন পেন্সি কিমি মা লাবাঙ্গে নাংলি উপর সি
1: মিথাং লো লাগে মিথাং লো ওই লাগে পুদাম এলো তাংতে এ মিথাং কো আন মা কে থেকে থেকে
0: কো আন মা কে থেকে থেকে থেকে কালাং মা
1: জং সি নেচে পা থেক ওজি পুলো তাংতে লাবাঙ্গে পাদের চট তা
0: পাদের চট তা চ থেমা এক্সাম কে আচিক লো জন বাং ফিসি
1: না পুসন সি পেড পেডুডু
0: সিতামে নন লম বাঙ্গে নন আসাপসো আকি প্রেক মানে এক্সাম পুসিতামে ডাইরেক্ট নন কে গুয়াহাটি বেঞ্চি ইনস্ট্রাক্টর টুম বাংবাং আলাংলি তুমি বাংসি এক্সাম এন এন তামে হোল আসুদ বাংকে ইনস্ট্রাক্টর ল নিলি তুমা নাকি থান আলাংলি শ্রী পূর্ণ তিমুংসি আলাংলি মাসি বেল এক্সাম তানাং এন বেল এক্সাম পল আসি বেল এক্সাম সে তামে ইসি এক্সামিনেশন আর ডেট ঠিক প হোল আসর নিছি এক্সাম পিপংকে নীলি তুমান তামে ইলি স্কুল পরীক্ষাকে টক আসি ইনুট ইনুট পেন নীলি তুমান লাই কাটা তামে স্পাইরিং তামে পাচ্ছি দান পো ইনকে লাসো ডাক পেন্সি আলাংলি রিজাল্ট বোনাই পো
1: লাসি আংকে নাংলি তোমা ফান লাকে গ্রিন বেল পুসি তা ব্রাউন বেল পুসি
0: তা প্রমোশন তামে
1: প্রমোশন অফ পিপল নাংলি তুম লাবাং সো কা চার্লি এসে কপি পি নাংলি তুম ক্লেম নাংল কারাতে কা চার্লি লো নাং থানে জিবা
0: নিলি তুম গে বেসিকে লালো ফার্স্ট কি চার্লি চেং বাংকে বেসিক এক্সারসাইজ ল বেসিক এক্সারসাইজ কে নাং সর ল আথেমা মুনি দা তুমি মেন মেন কে আরিয়া কেং দামে ফ্লেক্সিবিলিটি বুঝে ল চিপাং দুগুণ এটা মাজ লাসো সে এক্সারসাইজ বাংকে মাস লাসি বেসিক এক্সারসাইজ পেন বাং পংকে লাহাই বেসিক পাঞ্চ বেসিক কিক বেলা স্ট্রেচিং বাং বোটে দরকার পিগল স্ট্রেচিং আমপেনলা কিচন ইবাং চিপার জাং নাং কম মাটি লাসি লাহাই হরমু বাংকে ফার্স্ট এন্ড ফরমোস্ট লো
1: কেনাং
0: সর লো আমি লাগে এক্সারসাইজ ল বেসিক ট্রেনিং বাংকে সদায় তা লাগে ক্লাস যেটা করি লোকে লাসো হরমু বাংকে আড্ডা পার্নিং আং সাম তামি নাংলি ক্লেম নাং পো লাস কেনাং সর লো লা এক্সারসাইজ বাং ক্লেম এট দা ফিসি নাংলি হোলা প্রফেশনাল হিন বাংকে দাম থুপো কি তেং কি তুর পুসি দামে লাসো প্রাং ই অক চিপা গরম পো হিসাবসন ই অক এ ব্যাং চিপা
1: এ ব্যাং চি ফারাং কা দো কবে ওই নাম কে কিনাং সট লাপুসন আসে কে কি এন বমহু কাচারলি বমহু কে চু কি জুন সি তামে লা কে চু কি চু বাংলা আন চু নাই জি লা বাং কে লা আন জু নাই জি পু লাপুসন আলাম তা দুই মহান সি সঙ্গ
0: অ লা বাং গে দো হে কি চু আঠে মা নাংলি ডাইট পুলো নাংলি কি চু মি মি পুলো তাংতে নাংলি অক তামে নাং মে দুন্ডে দেই কি চার্লি আহুত তামে lase ki

0: 모헤나를 게종다. 일리툼 카르비 카르박 아피아포툼 게. 네. 아르로스 마라툼 판 하이 타 파샤르리 롱레. 네. 에모 바낭 땡롭나. 네. 낭 땡오이나. 아. 할라선 헤디 코풀마 잉글리시 아툼 벤 키푸게 네거티브 센사 히나 투시 마타담라. 포지티브 푸. 미센낭지 낭 아차리 도나이 낭 판다키 메도푸 라하이방 마타 담데데. 땅테 코피아포트 카치니 네아포통 Asupi asumar kace toy ning hang he punang li pudam ejima
1: ladak bangge ilitum chelang damlo tangte hola phurkimo ke chi phura sonang nak po karbi asu karba asu kilu asu pu sona hisab son si ke pap hidu nang thek la son si nang klang rong yalo atema non adin non dobom apir thelong tame ilitum karbi arong lom la arlo sumar tuma pie pu tame lahai হরমু কাচিনি দুন্ডে দোলেন কাচিনি দুন্ডে আ জয়নেসি আসোমার তোমফানামে কে পাচালি কে পাঠে কে কে ফেরে থু দুঠু ক গেল
0: লাসো কে ঠেক ঠেক কাচিনি নে পসি কে তোই দুঞ্জি সিতামে আনিং কে হাং
1: আনিং হাং হে দু ক গেল লাং ডামলো দাংতে ইসি কিচি ফার লেপ কে দুল লাসিল আনসু সে চি ফার লেপ নং লা আথেমা নন সে কারবিয়াং লংগে নং নং কি থুর লা
0: চিং থুর বম লা
1: লাসি মুনিতুম তামে কার্বি লি কার্বি আসো তামে থেক বমল রে বমল চিনি বমল লাহাই ক্যারাটি আহিন পুসি তামে কো আন ইম্পর্টেন্স মা ইম্পর্টেন্ট কালিমা বুঝি দামল আমপেন ওসমার তুম তামে আনিং কে হ্যাং দল ক্যারাটি কে চারলি কে কিছু টেং লগি ফান লাতা কালি ইলি লা ক্যারাটি কে চারলি বাঙ্কে ইসি আর্ট অফ ডিসিপ্লিন লা ল ইসি ইক ইপ্রাণ
0: ইপ্রাণ
1: ফান্ডা ডো আমপেন ইনজে ইপ্রাণ ইরাই
0: কমে
1: নীলি থানিং টুং লাসোলাম বাঙ্কে লা মার্শাল আর্ট কে চারলি দুন আতুম নীলি তামে নিজে দেই চারলি দুন চেং হুট বাঙ্কে আসাবসো কিসো কিউন এ সবসো লং লং তেমা হল বি হেক মেন চার্লি লে পরমাটি জ মেন মেন নাংলি নাংলি অক চিপাং টাং দুন পেন্সি নাংলি হলা নাংলি বাং আরলু কি গরম হরমু নাং কি পাতে সোলা সো পড়বে নাংলি তুম নাংলি সবসো কিছু সন বা অকেরেং নো সন দু
0: সিতামে
1: নাংলি লাসো পট যদি আদাব ওয়াং বা আদাব আর্নিং আসাম নাংলি ডেইলি সিস্টেম নাংলি কন্টিনিউ পন বম লোপুল তাংতে লাসহরমু মোয়া ফি বাংকে নাংলি কে কি সো পু আলামাং নাংলি চি থানন জপ্লজি আথেমা নাংলি নাংলি অক আর লো হলা আকিতের গে দোত আমি আপি গে দোত আমি হলা নাংলি ইং ই লং সি নাং দুন লাবজি
0: পাবার এ
1: পাবার এ পো লাসি নাংলি লা কেরেটে চার্লি সিতামে নাংলি লা ইসি পেন গে লা বাংকে সি আকি মেল আম পেন আরু দোলাং নাংলি মুনিত পেন তামে কিচিং কি কিচি থান তামে মে ই ওটি সিনাংলি ডিসিপ্লিন লং পন্টে মা জলা কে চার্লি হুট হলা নাংলি জিচা ক্যারাটি কে চার্লি লং লোতে নাংলি ডিসিপ্লিন কে নম্বর ওয়ান লোলা বাঙ্কে নাংলি ক্লাস দো বম হুট নাংলি ইং ঠকটাব লংলে বা নাংলি ইং নাংলি ইং হো পেন ইং জেতাব লংলে নাংলি একদম সাইলেন্ট মেনটেন পেনসি নাংলি তেং বাকি তুরুট আমি আসে পি নাই তামি নাংলি হসুত আসে পি চয়ে নাংলি থেং ইনস্ট্রাক্টর দৌলতে নাংলি হলাস ইনস্ট্রাক্টর কপি মানি যে হলাস আর জাবডুম ওয়েপেন আর জুডুন ডিং লাম কি জুই কি দাম তামে পেনাং আবার সাই লং দুন আথেমা নাংলি কম্পিটিশন পুয়া হরমুকে ই লং ভেটা ডিম লাইক বি গালি
0: কাপড়ে কাপড়ে
1: কাপড়ে কাপড়ে ডেট আলং টাবি কাপড়ে কাপড়ে ডিস্ট্রিক্ট লং টাবি সো ইসি ব্যাংকে নাংলি হলা হাই জাগা লং টামে কি জুই দুন ফান পুলে লাংদাম তামে আদিম নাংলি থেক দুন লং হোলা দাগ টাঙ্কে লাসো জয়নি পে নাংলি হোলা দাগ আদিম আমুনি দা ফান তামে চিনি দাম পো থেক দাম লং পো কোসন মা জোলা হাই তা ইসি কে চালি দুন
0: ইসি চালি দুন
1: আবার সাই লং ফোন টু আম পেন আরু ইসি ব্যাংকে লা ক্যারেটি কে চালি পেন তামে নাংলি বাহেরা আডেট তামে নাংলি কে দাম
0: আবার সাই
1: দু নাংলি ননসন পাঠু দুন পো নাংলি ডিস্ট্রিক্ট তামে ইন্টার ডিস্ট্রিক্ট পেন তামে নাংলি আকো স্টেট লেভেল
0: স্টেট
1: লেভেল পেন নাংলি আকো ন্যাশনাল লেভেল ন্যাশনাল পেন আকো নাংলি ইন্টারন্যাশনাল আজ ইন ননসনসন ইলি তুম কার্বি আংলং তামে ইন্টারন্যাশনাল কে পাঠু দুন তামে দুপিগল হোল আসো নীলি তুম চার্লি হুট বাঙ্কে ইন্টারন্যাশনাল আন বাঙ্কে দুন লং লে সিতামে নীলি নিজে তামে ন্যাশনাল লেভেল আন বাঙ্কে পাঠু দুন লং লং হোল আসো নীলি তুম মুম্বাই সে পাঠু দাম সিতামে ভাইগো কে লাং নুলো লং দুন কে লং দুন দেল সিতামে হোল আসো পেন তামে নীলি হোল আসো জাগা বাং দা ঠেক দুন লং লো
0: আদিম দা ঠেক
1: লং লো লাপেন
0: নাং লি হাদাক চার্লি দা তা চার্লি দুন লং লো
1: চার্লি দুন লং লো
0: হানসে সাং হো tangte nang li pen nang lam than dam

0: কালি নির্দিষ্ট অনুপাতত মিডিয়া বলে কয় যেখানে আমি ভরাই পালে আমি পলিবেগত পুনপটিয়াকে বীজ সিঁচি পালে বীজের পর পুলি উৎপাদন করব পড়ো। কিন্তু এই আঙ্গিক পদ্ধতির যে আমি পুলি উৎপাদন করি তার কারণে যথেষ্ট কারিকরি জ্ঞানের আবশ্যক হয়। গতি এই কারিকরিভাবে প্রশিক্ষণ প্রাপ্ত মানব সম্পদের উপস্থিতিয়ে নার্সারিখনের সৌষ্ঠ বৃদ্ধি করার লগতে সফলতার ক্ষেত্রে একটা একটা সাংঘাতিক ধরনের একটা অরিহণা যোগায়। সে একটা আমার দরকার, যে মানে উপযুক্ত মানব সম্পদ তার মানে সেইটো
1: দক্ষতা থাকিব লাগিব।
0: তারপরে আন একটা কথা হয়েছে যে যেতিয়া আমি পুলিখিনি আমি উৎপাদন করিলো, উৎপাদন করার পর্যায়ের পর আমি বিক্রি করালে একটা সুন্দর পরিচালনা পদ্ধতিরে তাত সেইখিনি আমি পরিচালিত করব লাগিব। কারণ সেইখিনি সম্পূর্ণ শিশু অবস্থা থাকে, প্রথম অবস্থা তাক যে প্রতিপাল করব লাগে, একেবারে প্রখর সূর্য রশ্মির বসায় পালে, ঠিক তেনে ঘন বরষুণের পর বসায় বা পোক পড়া বেমার আজার লাগিলে উপযুক্ত পরিমাণের দরব দি বা সদায় পাতলিয়াকে পানি দি পালে তার যেখানে পরিচালনার পদ্ধতি বিক্রি নোহা পর্যন্ত তেনেকে আমি সেইখানে রাখব লাগবে।
1: এইবর মানে প্রায় ধর আপনার 8-9 মাহর পর কেউ 12 মাহলকে প্রতিপালন করবলগা হয়। গতি কারণ এটা পুলি আজি গ্রাফটিং করার লগে লগে বিক্রি হয়,
0: বিক্রি নহয়।
1: তার একটা নিয়ম আছে,
0: নিয়ম
1: কিছু আপনার এইবিল স্ট্যান্ডার্ড বা মাপক কিছু আছে যে কোনটো পুলি তার পাত কিখিলা থাকিব লাগিব, কিমান বয়স হব লাগিব গ্রাফটিং করার পিছর পর, এবছরিয়া হব লাগিব নে নমহিয়া হব লাগিব, এইবোৰ করে স্ট্যান্ডার্ডস বিলাক আছে। তো এনেকুৱাকে যদি সেইবিল বস্তু এখন নার্সারি যদি ভালকে মেইনটেইন করে গ্রাহকে মানে তাতে অর্থ মানে খরচ করবে,
0: অর্থ খরচ করবলৈ তেওঁলোকে দ্বিধাবোধ নকৰিব, সেইটো এটা কথা। তারপর আন একটা কথা হয়েছে যে আমি প্রতিটা ক্ষেত্রতে বিপণনের ক্ষেত্রে আমি বিজ্ঞাপনের আমি আশ্রয় লোক, গতি নার্সারি এখনের ক্ষেত্রতো আমার যে উৎপাদিত পুলি বা রোপণ সামগ্রী থাকিব সেইবর আমি বিজ্ঞাপনের জড়িয়ে তার বিপণনের আমি একটা ব্যবস্থা এটা আমি করব লাগবে যে মূর নার্সারি এনেকা ধরনের পুলি এনেকা উন্নত জাতের সামগ্রী রোপণ সামগ্রী পাওয়া যায়। গতি বিজ্ঞাপন তো একটা এই ক্ষেত্রে একটা একটা গুরুত্বপূর্ণ কথা। তারপর আন একটা কথা আহে নার্সারি পাইকারি আর খুচুরা বিক্রির বেলেগ বেলেগ ধরনের ব্যবস্থা থাকিব লাগিব। যদি যদি কোনোবাই পাইকারি হিসাবে নিয়ে তেতিয়াহলে তেওঁক এটা বেলেগ এটা ধরনের মূল্য দিব বা খুচুরা হিসাবে নিলে মূল্যটো বেলেগ হব। গতি এইকটা কথার উপর মনোনিবেশ করলেই মই ভাবো নার্সারি ব্যবসায়িক
1: আর যেহেতু বর্তমান একেবারে মানে ধর মাশরুমের নিচিনাকে নার্সারি বিলাকৰ গ্রোথ হয়েছে বা নার্সারি স্থাপন হয়েছে বিভিন্ন জায়গা মানে বিভিন্ন থোপা আছে, তেওঁলোকৰ মাজত একটা কম্পিটিশন বা প্রতিযোগিতাও এটা হয়ে আছে। গতি গুণগত মানদণ্ডর পুলি মানে কম দামত উচিত মূল্য দিব মানে সেই নার্সারি ম্যানজন বা নার্সারি উদ্যোগীজনের উপর কিন্তু নির্ভর অল্প মানে মানে ঠিক রিজনেবল প্রাইস বলে কয় উচিত মূল্য
0: আর
1: মানে
0: গুণগত
1: গুণগত মানদণ্ড এই দুটা হলে
2: হয়। এটা নার্সারি যখন উদ্যোগী আপনি উদ্যোগী বলেই কৈছে তেখেত সকলক শস্যর পুলি প্রস্তুতি আর বিক্রির উপরেও আনুষঙ্গিক কি কি ব্যবসায়িক দিকক সামৰি লব পাৰে
1: কথাটো আহিছে তেওঁ যেতিয়া এখন সৰ্বাংগ সুন্দৰ যেতিয়া নাৰ্চাৰীখন স্থাপন কৰিব তেতিয়া তেওঁ আন কিছুমান কাম কৰিব পাৰে যিটো বৰ্তমান বহু নাৰ্চাৰী এই গুৱাহাটী চহৰত মহানগৰীত সেই কামবোৰ কৰি আছে আৰু যথেষ্টভাৱে লাভ পাইছে। এক নম্বৰ কথাটো হ'ল কি মন কৰিব যে এই তেওঁৰ ওচৰত যিবোৰ সমল আহিব তেওঁৰ ফুলৰ পুলি থাকিব বিশেষকৈ ফুলৰ পুলি আৰু কিছুমান চাব আপুনি টাবত থকা পাতি সৌন্দর্য বহুয়ার
2: তেনকা ধরনের
1: বহুতখিনি উদ্ভিদ আছে। এতিয়া তেওঁ সাব আজিকালি বিভিন্ন স্থান কার্যালয় আদিত মানে সৌন্দর্য বর্ধনের বাবে ফুলাম পাত্র যোগানোর একটা ব্যবস্থা আছে। আজি সাব যে বহুত আপনার ধর আপনার ইয়ার আকাশবাণীর যেনবা যে ইয়ারে যেনবা আপনার নিজে তো আপনাদের করেছেই তার প্রয়োজনীয় বহুত এনেকা কার্যালয় আছে যার সেইখানে সুবিধা নাই, কিন্তু যে ফুলাম টাব সেইটোরে মানে তার যে চৌহদ বা কার্যালয় যে বারান্দা রাস্তা এইবিলাকত সৌন্দর্য
2: বহাবলৈ
1: নার্সারি বহু নার্সারি আছে তেওঁলোকে মানে আহি এইখিনি ইয়াতে
0: সেবাটো
1: আগবঢ়ায় আর সময় সময় এইখিনি সলনি করে দিয়ে আকৌ এইখিনি যদি অকমান অলপ মরা মোজা নিচিনা হয় এইখিনি সলনি করে দ্বিতীয় সেট এটা আনি পিনে আকৌ লগাই দিয়ে তেনেকুৱা ধরনের একটা সার্ভিস দিয়ে আর সেইটো বিনিময়ত ভাল পয়সা এটা পায়। আর এটা দ্বিতীয়তে বহুত ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন মেল মিটিংত যখন মঞ্চ সজ্জার কারণে বহুখিনি ফুলর পাতর
2: আর
1: টাবর দরকার হয়। গতি নার্সারিখনত যদি গোটেই এই গোটেই সামগ্রী বা সরঞ্জাম থাকে তেওঁলোকে মানে সেই মঞ্চ সজ্জার একটা ডাঙর ব্যবসায় তেওঁলোকে সেইটো এটা করব পাৰে। তার উপর দেখা যায় বহু সময় চহদবিলাকত সুন্দরকে যেত ল্যান্ডস্কেপ গার্ডেনিং বলে কোয়া হয় তার মানে নার্সারিখনের হাতত আসলে যিবোৰ সমল থাকিব সেইটোৰে তেওঁ সৌন্দর্য বর্ধনের কারণে বিভিন্ন ধাম করব পাৰে। ল্যান্ডস্কেপ গার্ডেনিং বা যেটো আমার সৌন্দর্য বর্ধনের কারণে এটা স্থানের সৌন্দর্য বঢ়াবর কারণে ল্যান্ডস্কেপ গার্ডেনিং কারণেও
2: আজিকালি টেরেস গার্ডেন বা কিচেন গার্ডেন সেইখিনিও কৰি দিয়ে
1: কিনিও আছে নার্সারি যদি তেওঁৰ হাতত যেহেতু বস্তু থাকিব যদি বোলে আমার সময় নাই আর মানুহো নাই আপনাদের সাত বাগিচাখন তৈয়ার করে দিও তেতিয়া তেওঁ টাবত আপনি কোয়া নিচিনাকে টাবত থকা নেমু টেঙা টাবত থকা আপনার আম মানে বিভিন্ন ধরনের টাবতে থকা বোলে আপনার পদিনা টাবতে থকা বোলে আপনার তুলসী এনেকা বস্তু আনি পিনে সাত বাগিচাখন সজাই দিব।

0: জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরত কৃষি আন্তঃগাঁথনি পুঁজি বিষয়ক এখন কর্মশালা আর সজাগতা কার্যসূচীত অংশ লৈ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাই এই বিষয়ে প্রকাশ করে। এই অনুষ্ঠানত কৃষিমন্ত্রী পীযুষ হাজরিকা উপস্থিত থাকে। অনুষ্ঠানত অংশ লওয়ার পাছত কৃষিমন্ত্রীগুলি কয় যে বানত ক্ষতিগ্রস্ত কৃষকসলক শীঘ্রে কঠিয়া আর অন্য কৃষি সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হব।
1: মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আমাক ইতিমধ্যে নির্দেশ দিছে। যাকালিও মই আমার বিষয়া কর্মচারী সকলের মিটিং করল। যাকালি রাতে মই চৰাইদেউ আর শিবসাগর জেলার দুইগী এগ্রিকালচার ডিওর আলোচনা করছো। কারবাক আমি কঠিয়া দিম আর কারবাক আমি ডাইরেক্ট ধান সিঁচিব পারে। যোনে কঠিয়া লব কঠিয়া দিবল চেষ্টা করি। আহা চারিপর পাঁচ দিনের ভিতর শিবসাগর, যোরহাট আর চৰাইদেউর আমার কৃষি বিভাগে তার লোকেল ব্যক্তি সকলের লগ লাগি কঠিয়া পেলার ব্যবস্থা করব। রোয়ার নয় আর 15 দিন বা 20 দিন কঠিয়া খিনি হব। আমার ডিমান্ড তো দেখিছো যে ভাদ মাহর 15 তারিখ আমি কঠিয়া রোব পালো। আজি হয়তো শাওন মাহর 5 বা 6 তারিখ, গতিকে আমার হাতত এই সময়খিনি আছে। গতিকে যাক কঠিয়া লাগে কঠিয়া দিবলৈকে চেষ্টা করিম আর যাক কঠিয়া নালাগে ডাইরেক্ট আমি ধান কিছু ধান উৎপাদন করিও পারো।
0: সাম্প্রতিক বান পরিস্থিতির সুযোগ লৈ একাংশ অসাধু ব্যবসায়ী যাতে অত্যাবশ্যকীয় সামগ্রীর কৃত্রিম মূল্য বৃদ্ধি করব নোৱাৰে তাৰ বাবে চৰাইদেউ জিলা প্রশাসনে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। জিলা প্রশাসনে সংকটকালীন সময়ত অতিরিক্ত মূল্য লৈ গ্রাহকক হাৰাশাস্তি কৰা ব্যৱসায়ীৰ বিৰুদ্ধে কঠোর ব্যবস্থা লোৱা হ'ব বুলি আহ্বান জনাইছে। জিলা প্রশাসনে বানৰ বিপদ সংকুল পরিস্থিতি নেওচি একাংশ লোকে জলাশয়সমূহত মাছ ধৰি থকা বিষয়টো লক্ষ্য কৰি এনে কাৰ্যৰ বিৰুদ্ধেও নিৰ্দেশনা জাৰি কৰিছে। হাৰাৰেত অনুষ্ঠিত তিনিখনীয়া টি টুৱেণ্টি ক্ৰিকেট শৃংখলাৰ দ্বিতীয়খন খেলত ভাৰতে জিম্বাবৱেক আজি 90 ৰাণত পৰাস্ত কৰে। প্ৰথমে বেট ধৰি ভাৰতে জিম্বাবৱেক জয়ৰ বাবে 220 ৰাণৰ লক্ষ্য নিৰ্ধাৰণ কৰি দিয়ে। প্ৰত্যুত্তৰত জিম্বাবৱে 17 অভাৰ আৰু 5টা বলত আটাইকেইটা উইকেট হেৰুৱাই 129 ৰাণহে সংগ্ৰহ কৰে। এতিয়াৰ আঞ্চলিক বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি কাইলৈ পুৱা 7:05 শুনিবলৈ পাব।
2: আর্থিক জরুরি অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
3: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনান্সলৈ আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম।
2: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আর্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মন্নাপুৰম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বৰ 1800-420-2233 নম্বৰত।
4: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আলাপ অনুরাগ। আলাপ অনুরাগৰ আজিৰ শিল্পী জনপ্রিয় সুরকার আর সংগীত পরিচালক রমেন চৌধুরী। প্রামাণ্য আলক্ষ্য খনির রচনা আর প্রযোজনা অজয় কুমার বরার। এয়া আলাপ অনুরাগৰ আজিৰ খণ্ড।

বিভ্রাট সিনেমাখন করার পাছত রমেন চৌধুরীয়ে যুঁজ, গৰখীয়া, রুদ্র, হস্তীৰ কন্যা, কোলাহল, সন্ধ্যারাগ আদি এখনের পাছত আনখন সিনেমাত সংগীত পরিচালনা করেছিল। অগ্নিস্নান, সূর্য তেজর অন্য নাম, উভলা কিপা, ডাৱৰ আদি সিনেমাত আৱহ সংগীত দিছিল। খাচী আৰু মণিপুৰী সিনেমাতো ৰমেন চৌধুৰীয়ে সংগীত পৰিচালনা কৰিছিল।